পুয়ার আঞ্চলিক বাতরি আসামিস সমাচার আসামিয়ামি সমাচার আকাশবাণী কে গুয়াহাটি কেন্দ্র সে আপ শুনেঙ্গে সুবহ 9 বজে। পহলি সভা কে স্থানীয় ভাষাও কে কার্যক্রম মে খেলমা কার্যক্রম সুবহ 9:15 পর আপ শুনেঙ্গে। খেলমা ভক্তি গীত আজ আপ শুনেঙ্গে মূলজনলি জিয়াইতে আর সাথিও কে গায়ে। রাংখল কার্যক্রম মে আধুনিক গীত আজ আপ শুনেঙ্গে সুবহ 9:25 পর। মেলিসা মূলবানখিপ রাংখল আর সাথিও কি আওয়াজ মে জয়ন্তিয়া কার্যক্রম কে তহত সুবহ 9:35 পর আপ শুনেঙ্গে ভক্তি গীত আজ কমেনল্যাং পোহলিয়ন আর সাথিও কি আওয়াজ মে আপ শুনেঙ্গে জয়ন্তিয়া ভক্তি গীত। উসকে বাদ সময় রহেগা বেতে কার্যক্রম কা সুবহ 9:45 পর। ভক্তি গীতো কা আনন্দ আজ আপ লেঙ্গে দার্থাং সাঙ্গি বিয়েতে আর সাথিও কি আওয়াজো মে। আর উসকে বাদ সুবহ 10 বজে সে বিবিধ ভারতী কে কার্যক্রমো কা প্রসারণ কিয়া যায়েগা আকাশবাণী কে মুম্বাই কেন্দ্র সে। ইয়ে প্রসারণ শাম 5 বজে তক আপ সুন পায়েঙ্গে। আর ইনহি প্রসারণো কে বিচো বিচ আকাশবাণী কে দিল্লি কেন্দ্র সে সমাচারো কা সিলসিলা ভি জারি রহেগা।